দেশ, বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ।

0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। 5:30 हुए हैं, लीजिए अब सुनिए बंगला कार्यक्रम।
1: नमस्कार, आकाशवाणी श्री विजयपुरम शुरू হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান সঞ্চারী। শ্রোতা বন্ধুরা, তবে প্রথমে কথা বলবো একটু অন্য বিষয়ে। শ্রোতা বন্ধুরা, পালন করা হচ্ছে যোগ দিবস, তাই সেই উপলক্ষে আজ আমরা কথা বলবো সুস্থ ঘুমের জন্য যোগ ব্যায়ামের গুরুত্ব নিয়ে। বর্তমান সময়ে অনেক মানুষ অনিদ্রা, দুশ্চিন্তা এবং মানসিক চাপের কারণে পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ সুস্থ শরীর ও মনের জন্য ভালো ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। যোগব্যায়াম আমাদের শরীর ও মনকে শান্ত করতে সাহায্য করে, বিশেষ করে শবাসন, বালাসন, বিপরীত করণী এবং সহজ প্রাণায়াম স্নায়ুতন্ত্রকে শিথিল করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আনে এবং মানসিক অস্থিরতা কমায়। এর ফলে শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়। অনেক সময় আমরা মোবাইল, টেলিভিশন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে ঘুমের সমস্যা অনুভব করি। রাতে ঘুমানোর আগে মাত্র 10-15 মিনিট যোগ ও ধ্যানের অভ্যাস আমাদের মনকে শান্ত করে এবং গভীর ও আরামদায়ক ঘুমে সহায়তা করে। গবেষণায়ও দেখা গেছে, নিয়মিত যোগব্যায়াম করলে ঘুমের মান উন্নত হয়, ঘুম ভেঙে যাওয়ার প্রবণতা কমে এবং সকালে সতেজ অনুভূতি নিয়ে ঘুম থেকে ওঠা যায়। তাই সুস্থ ঘুমের জন্য শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর

না করে প্রতিদিন কিছু সময় যোগ ব্যায়াম ও প্রাণায়ামের জন্য বরাদ্দ করা অত্যন্ত উপকারী। সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু করছি আধুনিক গানের অনুষ্ঠান সঞ্চারী।

শ্রোতা বন্ধুরা, জীবনের কিছু সম্পর্ক, কিছু স্মৃতি বালিতে লেখা নামের মতোই ক্ষণস্থায়ী, জল এসে ধুয়ে নিয়ে যায় ঠিকই, কিন্তু লেখার সময় যে আনন্দ, যে আবেগ, সেটা চিরকালের।

শ্রোতা বন্ধুরা, জীবনে স্বর্গ খুঁজতে কোথাও যেতে হয় না, যদি পাশে একটা সত্যিকারের মানুষ থাকে তাহলে পৃথিবীটা স্বর্গ হয়ে ওঠে। তার চোখে তাকালেই সব স্বপ্ন সত্যি মনে হয়।

শ্রোতা বন্ধুরা, দুজন মানুষ দুই তীরে দাঁড়িয়ে, মাঝে বয়ে চলেছে সময়ের মতো এক নদী, তবু দূরত্ব কি আর বাধা হয়? মনের টান থাকলে দুটি পাখির গানও এক হয়ে যায়, চোখের ভাষায় বিনিময় হয় কথা। যুগ যুগ ধরে ফুল ডোরে বাঁধা সেই সম্পর্কের আশায় বসে থাকার গল্পই এই গান।

শ্রোতা বন্ধুরা, চোখ বন্ধ থাকলেও মন দেখে, ভালোবাসা দেখতে চোখ লাগে না, লাগে অনুভূতি।

শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। প্রথমে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হওয়ার

সম্ভাবনা রয়েছে। এবারে জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এমভি হাটবে আগামীকাল সকাল 6টার সময় শ্রী বিজয়পুরম থেকে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে জাহাজটি স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে যাবে। ওই দিনই দুপুর 12টার সময় রঙ্গত থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি কামোটা আগামীকাল সন্ধে 5টার সময় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। শেষ হল আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এর সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।